শ্রোতা বন্ধু, সময় হয়ে যাই আজর কার্যক্রম কু শেষ করা। আজ দিনটি আপনার শুভঙ্কর হেউ এ কামনা করে কার্যক্রমর বিদায় নেউছি। মো গীতাঞ্জলি সাহু, নমস্কার।

শ্রোতাবন্ধু প্রচার কলু ভারত সরকারঙ্কর বিভিন্ন উন্নতিমূলক যোজনাকু নেই কার্যক্রম উদয় ভারত আপন কার্যক্রম শুনছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্ৰৰু। কার্যক্রম প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ্রে 248 মিটর তথা 1206 কিলোহর্জ, এফএম মাধ্যমে 100.3 মেগাহর্জ এবং নিউজ অন এয়ারএফ মাধ্যমে

0: হ্যাঁ লেকড়ু দাদা, জোহার জোহার জোহার।
1: হ্যাঁ, জোহার জোহার জোহার চৈত্র জোহার। যেরে বাবু,
0: হ্যাঁ দাদা,
1: তোর মতো ভেটঘাট হইছে বলুই মাসে।
0: হয়ে
1: হ্যাঁ
0: হয়ে
1: হ্যাঁ, যে চাষবাস কেনতা চালিছে বলুছে।
0: চাষ তো চালিছে দাদা।
1: হুম
0: হ্যাঁ, শাক
1: হুম
0: ডাল তো করুছে।
1: হাই হাই
0: হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে ধান ফুনি করিছে।
1: হ্যাঁ,
0: তোর কেনতা চাষবাস র কথা কহ।
1: তুই তো জানিছুই বছর মুই নয়া করি বনলু কপা চাষ করুছে।
0: হ্যাঁ,
1: আর হেটা ফুনি বৈজ্ঞানিক উপায় নে করুছে। আর বৈঠক তো আইলে বলনু আমার বিশেষজ্ঞ আজ্ঞা মনে আসি আসি করি আমাকে কেনতা করি কপা চাষ বৈজ্ঞানিক উপায় নে করব বলি করি সবু বলে বুঝাউছ।
0: হই হই হই
1: হ্যাঁ,
0: হই
1: মুই পুরা কার্যক্রম র যেন বিশেষজ্ঞ আজ্ঞা মনে হুছন আর যেনটা বতাউছন পুরা অক্ষর অক্ষর মানি করি মুই চাষবাস করুছে।
0: হ্যাঁ
1: এবে পতে তোরে বাবু মকে বনিয়া এটা লাগুছে যে এই বছর বনে করি কপা হেবা। আর কপা তো তুই জানিছু ধলা সোনা।
0: হই হই
1: হ্যাঁ,
0: হই
1: তো মুই ধলা সোনা চাষ করুছে বলে ফুনি হি পারে।
0: হই দাদা,
1: হ্যাঁ
0: এটা তো দাদা দেখ আমার অর্থকারী ফসল।
1: হ্যাঁ,
0: মানে দুই পয়সা মিলছি।
1: মিলবা। হই হই হই
0: জি।

0: দাদা এটা তুই একলা করুচু কি কেনতা আমার কৃষি শ্রমিক লগাইছু?
1: বাবুরি তুই তো গোটে আসল কথা কই দেলু। দেখনু আগর দুনিয়া অলগা থিলা। হ্যাঁ তুই গোটে লোককে খুঁজবু দশটা লোক মিলবে।
0: হ্যাঁ
1: আজকাল রে বাবু দশ দিন হলো এটা নুরি বুলুছে গুটে এক লোক নেই মিলবা।
0: হয়ে পরে দাদা আজকাল তো সবু জায়গা থি এই অসুবিধা দেখা দিচ্ছে।
1: হ্যাঁ যে কেনটা করমা রে বাবু কইবু বলেছি না?
0: হ্যাঁ দাদা কেনটা করমা
1: তোমার গাঁ থি লোক মিলুছন কে?
0: নেই মিলবার দাদা মাতর আমার গাঁ থি বলনু এবে প্রায় লোক।
1: হ্যাঁ
0: আধুনিক যন্ত্রপাতি কে ব্যবহার করলে না?
1: হয় মুই কেনে জানে।
0: হ্যাঁ
1: ট্রাক্টর তু?
0: ট্রাক্টর নেই সে দাদা, ট্রাক্টর সঙ্গে সঙ্গে হ্যাঁ আর ভিন ভিন প্রকার যন্ত্রপাতি আছে। হ্যাঁ সে রোটা ভেটর হেলা, সে থ্রেসর হেলা, হ্যাঁ এটা ভিন ভিন প্রকার মেশিন মানে আছে বলনু।
1: আধুনিক কৃষি যন্ত্রপাতি যে বাবুরি খুব পয়সা হতুবা এটা?
0: হ্যাঁ দাদা পয়সা তো হেসি, মাত্র চাষি ভাই বোন মানকর লাগি বলনু রিহাতি ফুনি আছে।
1: কে দৌছে রিহাতি?
0: সরকার দৌছন।
1: সরকার দৌছন? এদরে দেখুছু যে তুই এতকি দিন হলাই কথা কেনতা করি নি কয়বার মকে বলিছে।
0: হ্যাঁ দাদা এই কথা তো দেখ আমার বিশেষজ্ঞ আজ্ঞা মানে বি কৌচন।
1: হ্যাঁ
0: সরকার ফুনি কৌচন আর গাঁ গাঁ কে সে আজ্ঞা মানে ফুনি বুলি বুলি করে কৌচন।
1: দেখরে বাবু সরকার যদি এটা রিহাতি মনে দৌচন কৃষি যন্ত্রপাতি নে বইলে ই আমার চাষি দাদা মা ভাই মনে যে কি অছন বললু সব কর তো সুবিধা হেতা।
0: হই সুবিধা হেতা আর লাভ ফুনি আমি উঠেই পারতু
1: পারতু,
0: খালি আমি যেই করি ঠিক জায়গা নে পৌঁছি করি বুঝা বুঝি করি সামান আনবার অছি
1: অছি। যে বাবুরি
0: হ্যাঁ
1: মুই কেন বলুথিলি বইলে যদি এন্তা সরকার রিহাতি দর নে আমকে কৃষি যন্ত্রপাতি দৌছন বলে আমার বনিয়া লাভ হেবা।
0: হই দাদা
1: দেখ পহলা করি বলতো সমিয়া বঞ্চি যা?
0: হ্যাঁ
1: সমিয়া যদি বঞ্চলা সে সমিয়াকে নি করি তুই আর গোটে কেন তুই ব্যবসায় করি পারবু? সে সমিয়াকে নি করি তুই গোটে কেন জায়গা বনে কাম তুই লগাই পারবু? হ্যাঁ আর দেখ আজকাল যেটা কৃষি শ্রমিক মনকর ভিড় হলা না আর যেতকি পয়সা দেবাকে পড়ুছে কম পয়সা বি খরচা হবা। হ্যাঁ আর মেশিন ফুনি তোর হাতে রয়েলা যেতকি বেলে চেহবু সেতকি বেলে তুই কাম করি পারবু, কাহার উপরে তোকে নির্ভর করবাকে নেই পড়ে। হ্যাঁ আর যেন জিনিস মনে নষ্টি হইছিলা, হ্যাঁ এবে মনে কর ধান পড়িছে তোর খেতে, হ্যাঁ ধান গছে ধান লাগিছে বর্ষা হিজবা না লোক নেই মিলবা কেনটা কাটবু কো?
0: মেশিন আছে,
1: মেশিন আছে পুতাকে লগাই দেলু মেশিন কে বললু। হ্যাঁ সে মারে কাটি করি বললু ধান তোর ঘরে হাজর কেনকে হুতা বর্ষা যেতে হবার আছে।
0: কটানু বছা সবু জিনিস আজকাল এই মেশিন দ্বারা হিজুছি। আর তুই যেন কথা কইলু সমিয়া বচুছে কম সমিয়াতি অধিক লাখ ফুনি মিলুছি।
1: হয় যে পেটর কথা টিকে চিন্তা করমা পছে আগর টিকে মনর কথা চিন্তা করমা কেন বলুছ?
0: হয় হয় হয় মন তো উল্লাস করবাকে পড়বা
1: পড়বা
0: আর হেতার লাগি আমার শিল্পী দাদা ফুনি খেটলে না তাঁর দল বল ধরি করে এইচন বল
1: এইচন। হয় হয় হয়
0: এটা আমার প্রেমানন্দ বঞ্চর দাদা আর তাঁর দল বল।
1: আচ্ছা যে শুনতু দাদাকে তোর মোর তরফ নু অনুরোধ গুটে করবি আমাকে বঢ়িয়া রস রসিয়া গানা গুটে শোনাবে আর আমার মনকে ছনে হালকা করবে।
0: হ্যাঁ

0: হ্যাঁ দাদা, কেন তা মন উল্লাস লাগে?
1: দে উল্লাস এলা বলিছু, মন ফুর্তি লাগলা রে বাবু।
0: হই
1: জি শুন তো,
0: হ্যাঁ
1: কার্যক্রম কে আগে বড়ামা কি নেই বড়ো?
0: বড়ামা দাদা মাতর, তার আগরু আমার শিল্পী দাদা তাঁর দল বলকে
1: ধন্যবাদ উঠে দামা
0: দামা
1: দে। মুই কে পাসরি গলি বলুছু কে?
0: তুই গুড় পাসরি বু কে দাদা? হ্যাঁ যে দাদা, আগে তো বড়ামা কার্যক্রম কে।
1: হ্যাঁ হে দেখ, কৃষি বিশেষজ্ঞ আজ্ঞা খেটলে না।
0: হই হই হই
1: জি বাবুরি জি, আজ্ঞা কি তো মুনি জানি, কেন বিষয় নে কইবে হেটা ফুনি নি জানি।
0: হ্যাঁ দাদা শুনলে তো জানবু।
1: হই হই হই হই,
0: তো চল দুই লোক তোরানে বসু আর শুনু।
2: আমার বৈঠক না তো আমি সবুলে নানাদি প্রকার কথাবার্তা হোছু, মাত্র আজি গোটে গুরুত্বপূর্ণ কথা উপরে আমি আলোচনা করমা, যেটা কপা ধলা সোনা বলি আমি তাহাকে কুছু। আমার অঞ্চল তো প্রায় আমার চাষীদা মানে এই কপা চাষ করুছন, মাত্র জ্ঞানকুশল গোটে রহলা মুখিয়া জিনিস, প্রত্যেক চাষে এটা আবশ্যক হোছে। ঠিক ভাবে আমি যদি জ্ঞানকুশল নাই পাইমা বলে আমার চাষবাসে আমি ঠুগর খাইমা। তো হেতির কাজে বলি করি আজ আমার বৈঠক আমি আলোচনা করমা যে এই কপা ফসল নু অধিক অমল পাইবা কাজে বলি করি উন্নত জ্ঞানকুশল সেটা আমি আজ আলোচনা করমা। আমার বৈঠক নেয় জনে বিশেষজ্ঞ আজ্ঞা আছেন, আজ্ঞা হলে ডক্টর ভবানী শঙ্কর নায়ক, ক্ষেত্র বিজ্ঞানী ও ভারপ্রাপ্ত অধিকারী, সর্বভারতীয় সংযোজিত কপা গবেষণা কেন্দ্র ভবানীপাটনা। আজ্ঞা জুহার।
3: জুহার জুহার
2: আজ্ঞা। প্রথম করে আপনাকে মুই পচারিবি আজ্ঞা, যেহেতু আমার অঞ্চলের অনেক চাষী দ আজ কপা চাষ করুছন, কলাহান্ডির আর্থিক স্থিতি গলা কপা বদলে দিচ্ছে আজ্ঞা, তো এই কপা চাষে আমার যে অমল কমবার আজ্ঞা, তার কারণটা কাণ আছে আজ্ঞা?
3: কপা যেহেতু আমার কলাহান্ডি জেলা পাই গোটিয়ে অধিক অমলক্ষম এবং ধলাসোনা বলে তাকে আমি কৌছে, এবং এটা এক অর্থকরী ফসল বলে কৌছু, তেমন সেতে চাষী ভাই মানে যদি ভালো ভাবে উন্নত জ্ঞানকৌশল প্রয়োগ করে চাষ করবে তাহলে অধিক দুই পয়সা পাইবার সম্ভাবনা আছে। এবং আমার কলাহান্ডি জেলার যদি আপনার দেখবে তাহলে আমার সর্বভারতীয় স্তরে যেত কপারু অমল মিলুছি একর পিছা বা হেক্টর পিছা কলাহান্ডি জেলার সেটি অমল আমি পাইপারু, এবং তার বহুতগুলা যে কারণ আপনার পচারে কোথায় আমার অমল কম অছি সেতির গোটে কথা আমি কইবি যে আমার কলাহান্ডি জেলার যে কপা চাষ করা হচ্ছে কেবল বর্ষা জল উপরে নির্ভর করে করা যাচ্ছে, কারণ জলসেচনর সেমিতি ব্যবস্থা আমার কপা চাষ এপর্যন্ত করা যায় না। আউ গোটে কথা হল যে বিহন, বিহন চাষী ভাই মানে যে ব্যবহার করছেন সেইটা আমার রাজ্যের তার বিহন উৎপাদন হেউ না, তেমন অলগা রাজ্য বা বিভিন্ন কোম্পানী মান উপরে আমার রাজ্যের চাষী মানে নির্ভর করে থাকে, সেইপাই সবু সময় ভালো মানর এবং অধিক অমল দিয়ে পড়া ভালো বিহন চাষী ভাই মানে পাইপারতে না। আউ গোটে কথা হল আমার যে জ্ঞানকৌশল কথা মুবি, চাষী ভাই মান পাখে ঠিক সময় এবং সঠিক ভাবে আধুনিক জ্ঞানকৌশল যে পৌঁছাইবা কথা সেইটা চাষী ভাই মানে প্রায় বহু সময় পাইপারতে না, তেমন চাষ পদ্ধতির সেমান কিছুটা কমি রয়ে যাই থাকে, সেইপাই আমার অমল মধ্য কম রয়ে থাকে। আহ বহু সময় আপনার দেখবে যে জ্ঞানকৌশল কথা মুহলি, বিহন ঠিক সময় লগাইবা, বিহন যে লগাইবা ধাড়ি কু ধাড়ি বা গছ গছ যে দূরত্ব দেওয়া কথা সেইটা, এবং ঠিক সময় এবং অনুমোদিত হারে সারর প্রয়োগ করা, কীটনাশকর প্রয়োগ করা, হরমোনর প্রয়োগ করা চাষী ভাই মানে বহু সময় ঠিক সময় করে পারে না বা ঠিক পদ্ধতি করে পারে না, তেমন এইসবু হল আমার যে অমল কম হচ্ছে তার কারণ।
2: এবার যে জ্ঞানকুশল কথা আমি কথাবার্তা হোছু আজ্ঞা, তো কপার যে অমল বৃদ্ধি করবা কাজে উন্নত জ্ঞানকুশল গোটে এটা বলে কাণা বুঝমা আজ্ঞা?
3: দেখুন আমার খালি কপা চাষ নুহে, আপনার যেকোন ফসল হো, ধান বা মুগ বিরি হো বা তৈলবীজ ফসল হো বা মকা হো, যেকোন ফসল তা বিষয়ে সবুলে আমার গবেষণা চলছে। আমার ভবানীপাটনার যে আঞ্চলিক কৃষি গবেষণা এবং সম্প্রসারণ কেন্দ্র অছি তার মাধ্যমে চলছে, যে কৃষি বিজ্ঞান কেন্দ্র অছি ভবানীপাটনার তার মাধ্যমে মধ্যে গবেষণা চলছে, এবং আমার রাজ্যের বিভিন্ন আঞ্চলিক ভিত্তিরে বা অঞ্চল অনুসারে বিভিন্ন ফসল পাই আমার গবেষণা করা যাচ্ছে। যেমিতি আপনার এবে মু কহুতলি ঠিক সময় সার কেমিতি দিয়াযিব, ঠিক সময় রোগ পোক নিয়ন্ত্রণ কেমিতি করা যাই পারিব, কো রোগ পাই কো প্রকার ঔষধ আমি ব্যবহার করা, জলসেচনের ব্যবস্থা আমি কেমিতি করা, এইগুলা হচ্ছে আধুনিক জ্ঞানকৌশলর প্রয়োগ।
2: তো আর গোটে সবুঠার বড় জিনিস হল আজ্ঞা, যে জলবায়ু আর মাইট এই দুইটা যদি যেতবে চাষীকে নেই হোছে তাকে যদি সে সপোর্ট নেই কলে বলে প্রায়ত চাষ ঠিক নেই পারে।

0: ডাক্তার বলুছু দোদা, এই আগধাড়িয়া চাষি দোদার সঙ্গে কথাবার্তা রয়েলা জি?
1: হয় হয় হয় দেখুছু, অনেক বয়স হলা পাশরে ফুনি দৌছে রে বাবু।
0: তুই তো দোদা অন্ধার হবা বলি করি তোনা ঘনা হুচু।
1: হয় রে বাবু মনে কইলু। হয় হয় হয়
0: জি, আমি চাষি দোদার কথাবার্তা টিকে শুনু
1: শুনু শুনু শুনু। হয়
2: হেনতা তো আমি ভিন ভিন সময়ানে ভিন ভিন চাষী দোদার সঙ্গে ভেটুথিসু, তাঁকর নু দুঃখ সুখ হেসু, চাষ বাবদ নে জানসু, তাঁকর বাবদ নে জানসু। তো আজ ফুনি আমার সঙ্গে গোটে চাষী দোদা অছন, তাঁকর নু জানমা তাঁকর হালচাল। তো দোদা জুহার।
3: নমস্কার আজ্ঞা।
2: তো দোদা পহেলা আমকে আপনকর পরিচয় টিকে দিয়ে দেবে।
3: মন্না রূপধর ভই, গ্রাম পাঁচটি পড়া, পঞ্চায়েত করলা।

শ্রোতা বন্ধু, আপন কতটি হিন্দি ভক্তিগীত শুণুচ্ছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্র। এথর বলবীর নির্দোষক অন্য এক গীত রচনার শিল্পী হলে সোনু নিগম।

শ্রোতা বন্ধু, প্রচার কলু কেতোটি হিন্দি ভক্তি গীত। আজি পাইঁ শিল্পী মানে থিলে সোনু নিগম ও কবিতা পোড়ওয়াল। আপনার কার্যক্রম শুণুছন্তি আকাশবাণী ভবানীপাটনা কেন্দ্ররু।